ঠাবরে, আর যে খোপার খোপরা গুড়ে, জি অর গণেশ রাম ধুরবেচি। আর ইয়ে খত হমে মিলা হ্যায় দেবী শঙ্কর গুপ্তা, উমা গুপ্তা, দেবেশ গুপ্তা, পপ্পু গুপ্তা, ঋতু রাজ গুপ্তা, সাথ মে হ্যাঁ মুনিয়া, আপ সবই হ্যাঁ নিউটন চিখলি নম্বর 11 সে, আর সাথ মে পরাসিয়া সে সন্দেশ হমে মিলা হ্যায় ফিরোজ খান ও সাথিও কা, জো হ্যায় মসজিদ মহল্লা পরাসিয়া সে। তো আইয়ে শ্রোতাও, আপ সবই কি পসন্দ পর সুনওয়াতে হ্যায় সুজাতা ফিল্ম কা নগমা, জিসে লিখা হ্যায় মজরুহ নে, সঙ্গীত হ্যায় এস ডি বর্মন সাহেব কা, আর গায়া হ্যায় তলত মহমুদ নে।